শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 17 জুন বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান জানিয়েছে প্রতিষ্ঠানটি মুখ্য সুদের হার 1/4% বৃদ্ধি করে প্রায় 1% করবে। গত 31 বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার। মঙ্গলবার 2 দিনব্যাপী মুদ্রানীতি বিষয়ক বৈঠক শেষ করার পর ব্যাংকটি এই বৃদ্ধির ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, তেলের উচ্চ মূল্য এবং দুর্বল ইয়েন মুদ্রাস্ফীতিকে উস্কে দেওয়ায় এই হার বৃদ্ধি প্রত্যাশিত ছিল। ব্যাংক অফ জাপানের গভর্নর উয়েদা কাজুও স্বাস্থ্যজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি লিখিতভাবে তার মতামত জানিয়েছেন। টোকিও শেয়ার বাজারের প্রধান সূচক নিক্কেই 225 শেয়ারের সূচক প্রথমবারের মতো 70,000 গণ্ডি অতিক্রম করেছে। বিকালে লেনদেনের এক পর্যায়ে সূচকটি 700 পয়েন্টের বেশি বা 1% বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছায়। উল্লেখ্য, ইরানের সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর এমনটি ঘটে। ব্যাংক অফ জাপানের সুদের হার বৃদ্ধি বাজারের প্রত্যাশার মধ্যেই ছিল। এর ফলে বিনিয়োগকারীরা প্রধানত সেমিকন্ডাক্টর সম্পর্কিত শেয়ারের ক্রয়াদেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের কয়েক মাসব্যাপী লড়াইয়ের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে G7 শীর্ষ বৈঠকের শুরুতে ট্রাম্প এই চুক্তি নিয়ে মন্তব্য করেন। এভিয়ানে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী ইতোমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা কিছু মাইন খোঁজার জন্য সামান্য তল্লাশি অভিযান চালাচ্ছে এবং ইতোমধ্যে কিছু মাইন খুঁজেও পেয়েছে, তবে মূলত জাহাজগুলো এখন বের হতে শুরু করেছে। শুক্রবার থেকে এই প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, স্বাক্ষরিত নথিটি শুক্রবারের পর কোনো এক সময় প্রকাশ করা হবে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই নথিতে স্বাক্ষর করেছেন। এই কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালী 60 দিনের জন্য টোল মুক্ত থাকবে এবং তারা আশা করছেন এটি চূড়ান্ত চুক্তির অংশ হয়ে উঠবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর অর্থ এই নয় যে তেহরান যুক্তরাষ্ট্রের কৃতকর্ম ক্ষমা করবে বা ভুলে যাবে। বাঘাই আরও বলেন, লেবাননের যুদ্ধবিরতি এই চুক্তি থেকে আলাদা করা যাবে না। তিনি বলেন যে ইরান এবং ওমান সমুদ্রপথে নিরাপদ নৌ চলাচলের সমন্বয় করবে এবং প্রয়োজনীয় মাশুল আদায় করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। যুদ্ধ সমাপ্তির জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্দেশ্যে চুক্তির বিষয়কে স্বাগত জানিয়েছে জাপান সরকার। ইতালি সফরকালে জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে পরিস্থিতির সমাধানের জন্য একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তাকায়ুচি আরও বলেন যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করা এবং ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। এদিকে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং ইতালি একটি যৌথ বিবৃতি জারি করে শর্তহীন ও অবাধ নৌ চলাচলের স্বাধীনতা সহ হরমুজ প্রণালী পুনরায় চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাকায়ুচি উল্লেখ করেছেন যে জাপান এই প্রচেষ্টায় যোগ দিতে প্রস্তুত। সোমবার সাংবাদিকরা চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরুর কাছে জানতে চান, হরমুজ প্রণালীর মাইন অপসারণ অভিযানে জাপানের আত্মরক্ষা বাহিনী মোতায়েন করা হবে কিনা। জবাবে চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও বলেন যে ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কঠিন। গ্রুপ অব সেভেন বা জি সেভেনের নেতারা তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ফরাসি আল্পস পর্বতমালার পাদদেশে সমবেত হয়েছেন। তারা মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত সহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সোমবার এভিয়ানে জি সেভেন নেতাদের স্বাগত জানান। তারা একটি নৈশ ভোজে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। শীর্ষ সম্মেলনের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ম্যাক্রন যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে স্বাগত জানান। ম্যাক্রন বলেন, এই চুক্তিকে সমর্থন করার জন্য আমরা আমাদের ন্যায্য দায়ভার গ্রহণ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের অংশ হতে প্রস্তুত। ম্যাক্রন আরও বলেন, ফ্রান্স কয়েকদিনের মধ্যেই বিমানবাহী রণতরী শার্ল দ্য গল এবং ফ্রিগেটগুলোকে হরমুজ প্রণালী পাঠাতে প্রস্তুত। তিন দিনব্যাপী এই বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার মতো অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর উপরও আলোকপাত করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন অর্থনৈতিক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন। জি সেভেন দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্স সফরকালে মোদি রবিবার নিসে ম্যাক্রনের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দুই নেতা সম্মত হন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে জানুয়ারি মাসে আলোচনা সমাপ্ত হওয়ার পর এই পদক্ষেপটি নেওয়া হল। নেতারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার মতো পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য একটি অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক সংলাপ শুরু করার প্রতিশ্রুতিও দেন। তারা প্রতিরক্ষা ও পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা আরও গভীর করার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংশ্লিষ্ট একটি যৌথ কর্মপর্যায়ের গ্রুপ গঠনের পরিকল্পনাও ঘোষণা করেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।